আচ্ছা, আকাশবাণী এটানগর ডাবল মিয়ালায় তারিখ গ্রেন কাপ বাজিক সামকে রয়েছ তুলঙ্কিন কমানলা কুসং ক্রাইম এক্সেট কাকি আছে রাতুকিপ নিট ইউজে পেপার লহিং রিন রাতুকিপ নিট ইউজে লহিং নিতাল মোকতাম পেপার লিক সামলা ওয়ানচাং গুং লঙ্গা কেপ মোক সাম সিম থা ওয়ানচাং সান বেবন মাসা নো টেক নিন কথাত এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি সান কা রাউ কাসাই নে কালিক কানুং থা মন দাতলা ওরা কারা কোয়েশন পেপার ওয়ান হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম হেলা কাফিয়াক লোন দাতলা উরগা কেপ মোক সাম সিম থা আনগুং লে মানিশিয়া সঞ্জয় হাবালদার ফিজিক্স উরকা মানিশিয়া গুরানাথ মন্দারে অন বায়োলজি উরকা পি বি কুরকানি অন কেমিস্ট্রি পেপার লিক কথা অকরান দাদলা উরক রাসিবিয়া ইনভেস্টিগেশন হেলাকাং ইনলা হোয়াটসঅ্যাপ গ্রুপ কুমো ফিফা ওয়ার্ল্ড কাপ লৌহি নিউতাল মোকতাম মঙ্গলা চাও থা অমরান দাদলা উনসাও করা কোয়েশন পেপার অন টেলিগ্রাম হেলাকা ফিয়াক লোরান দাদলা রতাক্সিং সেক্টর আপার সুবনসরি ডিস্ট্রিক্ট হে আখি সানহং তদফি চিফ মিনিস্টার পেমা খান্ডু কা হাইশম আলমি চং তরাগলা চং লু চং ওরাকারা না ওয়েলফেয়ার সোসাইটি চং টমসন চিপু এ মুং নে কা হে তাই নে কা থং জিও চাত হো তলাম হো তাওয়ান থং জিও না তকাই থা কারণ দাতলা ওরা এডুকেশন মিনিস্টার প্রহার জোশী কা থা থা কা গভর্নমেন্ট ওয়ান ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এক্সেপ্ট তা সাম ফি তাই জে কাম কান তরান দাতলা আঞ্চান লাইভান নিউ দিল্লি হে কেপ মোক সাম ব্রিক্স এডুকেশন মিনিস্টার তামফ্রুট গ্রাউং হাই তাং থা কারণ দাতলা রঙা হো বাই হো ওন আসাম লিভন ফালতর কেলা দাদলা ভুটান হেলা লোশন ফ্লং লাতফি রঞ্চান গুং আপাল আসাম মরাকারা লোবাল আসাম মঞ্চাও হাই মন গোলাঘাট ডিস্ট্রিক্ট মরাকারা নাগাল্যান্ড বর্ডার মঞ্চাও হাই তৈরে লানা দাদলা ওরা আঞ্চান গুং লেক ওন গোলাঘাট উদয়পুর উদলগুড়ি মঞ্চাও লেক ওন আঞ্চা গন্তাক তাল মোখন বুন আন গুং লেক ওন নানি মো গ্রিন চৌ থুম তরান দাদলা রাত মুরাত ওন লক মো হি অপিং মোকলেন ওয়ং গ্রিন বিশি মো নন চৌং চৌং মন গা ডিস্ট্রিক কেপ মো ক্লেন আন গুং এসম কুং নাম মরা কারা লি ক্রে চাল মনসু বেগ লা রে তুন দাতলা ওরা আঞ্চান গুং লিগ ওয়ান ওয়াই এক্সাম কান্দাম মো নন গ্লাদ ওরা কারা ওয়াপিং মো ক্লেন রিলিফ কেম জা চাও থা করান দাতলা ওরা আন গুং লিগ ওয়ান হি কেপ মো কুমো চৌং ওয়ান কুন থা করান দাতলা ওরা ন্যাশনাল হেলথ অথরিটি স্ক্যান ওরা কা সার্ভিসেস ওয়ান গুং আয়ুষ্মান ভারত মেশিন আন গুং লিগ ওয়ান ক্রুল তালমো ক্লেন ওপিডি রেজিস্ট্রেশন ওয়ান পালসম দাদলা ওয়ান ফি মিনিস্ট্রি অফ হেলথ বরাক ফ্যামিলি ওয়েলফেয়ার সান গত কায় থাক তোশম চৌশন রেজিস্টার কটনে মসন পুই বিনে আভা ওয়ান রেজিস্ট্রেশন তক দত কায় থাক দাদলা

একো মেরাং মলিক না কিদিং এম বজে ক ইপাকে বতুম এভেকশন ড্রাইভ বসিম এটি লদি গভর্নমেন্ট আমং এ ফ্রি দফ ইবি কুমা এন তেল অফ ড্রাইভ আগের সিম কেরিয়ার বোম ইয়ে এমলা অফিসেল লুকান দ লংডিং ডিস্ট্রিক্ট ওয়াকা সার্কুল ইন্দো মায়ানমার বর্ডার রিসুল মিরু আমি মাতা পাতা অপারেশন আগের গেরগে বকল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট ল মিরু আমি আপি ক আসাম রাইফল কেরাল সারেন্দার সিবিতকু সারেন্দার সিকুনা মিদুম আকপি সক পেস্তল আকপি ক সেভেন্টিন রাউন্ড না আপু এক কম লঙ্কান তসক লেক পেসিম কলু তাদাম সলুইন্দ